সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি বৃহস্পতিবার 1433 ভাস্করাব্দর, আহার মাহর আজি 31 দিন, 2026 খ্রিস্টাব্দর জুলাই মাহর আজি 16 তারিখ। পঞ্জিকার পৰা পোৱা তথ্য অনুসৰি আজি শুক্লপক্ষৰ দ্বিতীয়া তিথি। আজি পুৱা সূৰ্যোদয় হৈছিল 4:45:14 আৰু আজি সূৰ্যাস্তৰ সময় বিয়লি 6:14:19।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালৈকে বিনামূলীয়া চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈকে 12 কোটিরও অধিক লোকক বিনামূলীয়া চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালৰ চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজিয়ে আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাও। বিশদ বিবরণের 1455 নম্বৰত ফোন করক।
1: মেচিনত কাপোৰ ৰখাৰ আগতে চেক কৰি চোৱা নাই নেকি?
2: সলাওক সলাওক অভ্যাস সলাওক। এতিয়াই ওচৰৰ বেংকলৈ গৈ ফটা পুৰণা নোট সলাওক। বেংকে যদিহে মানা কৰে তেন্তে RBI ওম্বুডছমেনৰ ওচৰত অভিযোগ কৰক। RBI কয়, জানি লওক, সতৰ্ক হৈ ৰওক।

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালেক বিনামূল্যা চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈক 12 কোটিরও অধিক লোকক বিনামূল্যা চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালর চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজি আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাও। বিশদ বিবরণের 1455 নম্বর ফোন করক।

0: কলি কলিতা মাইনা দাস মাধবী দাস মানস এইকেইজন মোৰ অতিকে প্ৰিয় শ্ৰোতা
1: হয় আপোনালোক আটাইৰে অনুৰোধত আমি এই গীতটি এতিয়া বজাই শুনাম আমি আটাই একেলগে শুনো আহক
0: ধন্যবাদ
1: ধন্যবাদ

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংর আজই ফোন করক 9957568450-ত।
2: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালৈকে বিনামূলীয়া চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈকে 12 কোটিরও অধিক লোকক বিনামূলীয়া চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালৰ চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজিয়ে আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাও। বিশদ বিবরণের 14555 নম্বরত ফোন করক।
1: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া নিবেদন কৰিছো মাটিৰ গান। অনুষ্ঠানৰ আৰম্ভণিতে শুনোৱা হওক এটি লোকগীত শোভাৰাম হাজৰিকা আৰু লগৰীয়াসকলৰ কণ্ঠত।

0: বেমার ভাল হওয়ার পর বর ফুটনি দেখুন তোর কথা তো কি
1: নহব কিয় হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে
0: তার মানে
1: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান
0: কি হয়
1: হেৰ নহয় কি যক্ষ্মা রোগ ধরা পেলোৱা মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ সুলভ সরকারী হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলীয় পরামর্শ আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মহর খুঁটি
0: মানে
1: তোর কারণে সকলো বিনামূলীয় আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহাই
0: তেতিয়া হলে ফুটনি মরাটো তোর এক্তিয়ার
2: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুৱাহাটী।

0: মানে সাধুসাগরে কয়ে
1: মানে
0: কি বুলি কয় মই হঠাৎ করে
1: শুনা
0: শুনি হাখে।

0: হতাগরে কথাটো কয় হাখে রাজাক
1: এ হাখে রাজাক কইছি
0: আ মোর মুক্তেশ্বরী ঘাটত
1: এ গতিকে বহুত সৈন্য রই
0: আছে বহুত সৈন্য রই আছে
1: এ মই সৈন্য বিলাক কবা লাগব
0: আপনা সোয়ালের বিষয় আমি সৈন্যর আগত যে কম
1: কই আহু যায়
0: হ্যাঁ এতিয়া মানে কি বলি কয়
1: কও না
0: ও

0: তেতিয়া কি কলে মই সৈন্যৰ আগত যাই
1: এতিয়া
0: মানে কি কয় তাহোন মানে অ লেঙাই তেতিয়া কয়
2: কি বুলি কয়
0: অ জয় ধৰে বলে ৰজা।

নরওয়ের এন্টার্কটিকা অভিযানকারী রোয়াল্ড আমুনসেনের জন্ম হয়েছিল 1872 খ্রিস্টাব্দর 16 জুলাইত। 1888 খ্রিস্টাব্দর আজির দিনটিতেই পদার্থবিজ্ঞানী ফ্লিটজ জরাইনাকর জন্ম হয়েছিল। পদার্থবিজ্ঞানের নোবেল বঁটা লাভ করেছিল। 1919 চনের 16 জুলাইত জন্মগ্রহণ করেছিল দিল্লী কংগ্রেস কমিটির সভানেত্রী অরুণা আসফ আলিয়ে। জন্ম হয়েছিল কালকা নামের এখন গাঁৱত। অসমীয়া সাহিত্য ইতিহাসত সৌরভ কুমার চলিয়া ছদ্মনামেৰে পৰিচিত সাহিত্যিক

0: তথ্য অবগত করিলে। আমি আশা করো আমার সমূহ যুবক যুবতী তথা শ্রোতাসকলে এই অনুষ্ঠান শুনে নিশ্চয় ভাল পাব। আপনার সুস্বাস্থ্য কামনা করিলো আর আমি আশা করো যে আপনার কলম যেন থমকি নরয়, আপনি যা ভবিষ্যৎ পরিকল্পনা করেছে আপনার সাহিত্য সম্পর্কে সেই সমূহ সকলো সফল হোক, তারে শুভেচ্ছা জ্ঞাপন করছো।
1: বহুত ধন্যবাদ, মানে আকাশবাণী তেজপুর কেন্দ্রের সকলকে বিশেষ আপনার বহুত ধন্যবাদ জানাই।
0: হয় ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আজির যুববাণী অনুষ্ঠানের বিষয় আছে যুব সাহিত্য। আজির এই অনুষ্ঠানত কথোপকথনটিত অংশগ্রহণ করিলে তেজপুরের এগারী যুব লেখক তথা অসম সাহিত্য সভার কর্মী মানস প্রতিম শর্মায়। আজির অনুষ্ঠানটির আধুরি সম্পাদনা করিলে তন্ময়ী গগৈ, প্রযোজনা আছিল প্রসারণ কার্যবাহী গৌতম নাথর। আমি পুনের লগ হম এই যুববাণী অনুষ্ঠানতে। তেতিয়ালৈকে এই অনুষ্ঠানটির পৰা আজিলৈ ইমানতে বিদায় লৈছো।

শ্রোতাসকলে মূর্ছনা অনুষ্ঠানটি শুনে আছে আকাশবাণী তেজপুর কেন্দ্রের তৃতীয় বার্তাটি পড়ব লৈছো। এই বার্তাটি প্রেরণ করেছে অনাতার মরম পরিয়াল গোলাঘাট লক্ষিমপুর মরাণ শিবসাগর ধেমাজি আর জোনাইরপরা। লিখিছে আকাশবাণী তেজপুর কেন্দ্রের মূর্ছনা লৈ বুলি একলম মরমর মূর্ছনা মরম লবা। আশা করো তোমার লগতে পরিয়াল তথা মরমর শ্রোতাসকলকো প্রভুয়ে নিশ্চয় কুশলে রাখিছে। আজি প্রায় এক বছর ধরে তুমি আমাক গীতর যে সোয়াদ দিলা তার বাবে তোমার লগতে তেজপুর অনাতার কেন্দ্রক আন্তরিকতার মরম আর ধন্যবাদ জানাইছো। আজিও আমাক তোমার এই পছন্দমতে এটি গীত শুনাবর বাবে অনুরোধ জানাই বার্তাটি প্রেরণ করেছো। শেষত মরমরে তোমার এই অজিত চন্দ্রকান্ত বিনোদ সোনারাম অমল বিমল ভাইকন বিকাশ টুটুমণি সন্ধ্যারাণী প্রণতি জানমণি আর রিম্পি আপনার সকলকে ধন্যবাদ জানাইছো। আর আমার পছন্দর মতে এটি গীত আগবাইছো নীলিমা খাতুনের কণ্ঠর শুনকসন।